তাজা মহান লেও মর্ম রাম নাম হৃদয় মে তোর লাল কে সন্ত সংচার ও ত্যাগ কিয়া জঞ্জাল তন তন কহে।